আরে পরখা তার গায়ে খোদাইব তার গা তারে পরওয়ার, কে পরখা তার গায়ে খোদাইব তার গা তারে পরিবার, কে হামনে তোমে খো পার লাগায়ো হামনে